বন্ধকে তো পেটি ঝুঁকে চন্দকে ছুপাকো চন্দকে ছুপাকো আজি ছিলকো ছিলাকো আজি হ্যাঁ ঘপকো ঘসাকো আজি ছিলকো ছিলাকো আজি হ্যাঁ ঘপকো ঘসাকো।